0: চাই। মাটি, আরে দোপের মাটি, দোপের তুনি মাটি, দোপের তুই ছোড় দিন কাটি।
1: ওয়া ভাই ওয়া রে,
0: আরে ধুনডি দো দারুর ভট্টি, পিলে তানে আন্দালি খান ঘরজানান তোনা কো তট্টি, মালকন হেটে দি উঠি ভারান দিটি, তো মার ভ্যা ধোতি গোড়ে তুনি ছুটি, মালকন তোন দেখ তানি বরকান ধাটি।